0: অনয়তা সাথে একে পাঠ্যপ্ল চার মেগা হার্স রেডিও আদি খোলে রসাই কিয়া হো।
1: नमस्कार, म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोक लायो। तपाईं यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4।